0: شنو مروتو غانا شريو ابليكا هي مروتو غانا مروتو غانا مدر تطبيق هو نوم دنا لك ويو كلر سابغلي جو سوغر سيو دكي من السلام عليكم ওই কার ড্রাফট ডেরে যে তোমার যে কাল মিলা আছে কি বিআইসি কি নেকা না ড্রাফট নো খের দে দেশে কি নেকা সিগন্যালে মাসালা রুদরি কি খের দে লেশ কি শান্ত গুজারা সারা কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম
0: ওয়ালাইকুম সালাম মুকজাল গুলশান বাজি বিয়া রগলা
1: জি ভাইয়া
0: আচ্ছা ও খবর কি সেও দে ফিরাশা কি নামে কবে সে না খবর নেমে ফিরা
1: ڈیر
0: تمنا دیکھ کال کے والے تل دے پروگرام اور یو جہان من دیکھی شکریہ دیکھی